0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

শেষ হেলা সজফুল। কণ্ঠদান করেছিলে মোহাম্মদ আবিদ এবং নম্রতা মহান্তি। গীত রচনা করেছিলে মনোজ মহান্তি। স্বর সংযোজনা এবং সঙ্গীত পরিচালনা করেছিলে বিশ্বনাথ মিশ্র। আপনার অনেক কার্য

শ্রোতা বন্ধু, আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। টিউন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রক। প্রচার করছু কতটি হিন্দি কথাচিত্রর গীত। করণ অর্জুন কথাচিত্রর শুণন্তু প্রথম গীতটিকে। কণ্ঠে সজাইছন্তি মহম্মদ আজিজ, সাধনা সরগম এবং সুদেশ ভোসলে। ইন্দোরক গীত রচনার

শ্রোতা বন্ধু, আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। টেউন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রক প্রচার করুছ সূচনা এবং মনোরঞ্জনের কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভী। শুণন্তু কার্যক্রমের প্রথম গীতটি, কথাচিত্র হেউছি মা তুহি সাহা ভরসা। কণ্ঠদান করেছেন মানসী পাত্র এবং সাথী কলাকার মানে দিলীপ জেনাঙ্ক গীত রচনার।

শ্রোতা বন্ধু, প্রতিবর্ষ মে মাস 4 তারিখে আমি ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে বা অগ্নিশম সেনা বাহিনী দিবস পালন করুছে। এই দিবস মাধ্যমে অগ্নি নিবারণ এবং দমকল কর্মী মানকর ব্যাপক প্রশিক্ষণ তথা কৌশলর আবশ্যকতা প্রোৎসাহিত দেবা এবং সমস্তকু এই বিষয়ে জাগ্রত করিবাকু

শ্রোতা বন্ধু, আপন টিউন করছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রকু। বর্তমান শুণুছেন শ্রীক্ষেত্র সরভি কার্যক্রম। শুণিবা কার্যক্রমর পরবর্তী গীতটি, কথাচিত্র হেউছি কন্ট্রাক্ট। গীতটি দ্বৈতকণ্ঠে গাই শুনাইছেন অদনান শামী এবং তুলসী কুমার সমীরক গীতরচনারু।

শ্রোতা ভৌণী নমস্কার, নারী ভিত্তিক কার্যক্রম মুক্তা পরিসরকু স্বাগত জনাওছি। উপস্থাপনারে মু সংঘমিত্র পট্টনায়ক। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বেদ পুরাণ উপনিষদ সাহিত্য সবুঠারে জননীকু শ্রেষ্ঠ রূপে বর্ণনা করা।

0: টোল ফ্রি নম্বর 14454 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: আকাশবাণী পুরী শুণন্তু সুমিতা গরবড়ঙ্ক কণ্ঠরু ভক্তিগীত রচনা করিছন্তি সালবেগ।

0: কৰন্তু এই ডিপি আজি শিখন্তু কালি ৰোজগাৰক্ষম হ'ন্তু।
1: শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুটি আকাশবাণী পুরী কেন্দ্রর প্রচার করুছু কতোটি ওড়িয়া আলবম্র গীত। প্রথম ওড়িয়া আলবমটি যুগলকণ্ঠে সজাইছেন শিল্পী নিবেদিতা ও ইরা মহান্তি। শিল্পী মানক কণ্ঠে অলেখ বিশ্বাল রচনা।

0: শ্রোতা বন্ধু, পরিবেশর পরিষ্কার পরিচ্ছন্নতা আম সুস্থ জীবন নির্বাহ পাই একান্ত অপরিহার্য। যদি আমি শারীরিক ভাবে সুস্থ ন রহিবা, মানসিক ভাবে মজবুত ন হেবা, তেবে আম দৈনন্দিন জীবনরে ব্যতিক্রম দেখা দেব। আমার কার্যধারে সফলতা আসবনি কি আমার, আম গাঁর, আম রাজ্যর তথা দেশর বিকাশরে আমার ভাগিদারিতা রহিবনি। কহিবা অর্থ হেউছি, আম পরিবেশর সুরক্ষা দিগরে আমি অন্টা ভিড়িবা। যেউ প্রকৃতি আমার মা, তার যত্ন নেবা, তাকু সুরক্ষিত রাখিবা। বিশেষ করে জঙ্গল পরিবেশর সুরক্ষা দিগরে আমি অন্টা ভিড়িবা। প্রচুর বৃক্ষচারা রোপণ করিবা, তাকু যত্ন সহকারে বড়াইবা এবং আম পরিবেশকু সুস্থ সুন্দর রাখিবা। তেবে জঙ্গল পরিবেশর সুরক্ষা কেতে জরুরি, জঙ্গল সম্পদর অবক্ষয় হলে এহা আম জীবন ধারণ উপরে কি প্রভাব পকায়ে, সুস্থ পরিবেশর মহত্ব, নূয়া জঙ্গল সৃষ্টি দ্বারা আম দেশর বিকাশ কেতে ত্বরান্বিত হয়ে পারিব, এমিতি কিছু প্রসঙ্গকু আধার করি আজির আলোচ্য বিষয় জঙ্গল পরিবেশর সুরক্ষা। এ সম্পর্কে আলোকপাত করুছন্তি ডক্টর ভারতভূষণ রথ।
1: আমি সমস্ত জানিছে পরিবেশ সুরক্ষা যদি ন রহিব তবে বিশ্ব দিনে দিনে ধ্বংস হয়েযিব। বিশ্বকু যদি কেহি বঞ্চাই রাখিছি তবে তাহা হেউছি আমার পরিবেশ। সেথিপাই বেদ কুহন্তি, ওম দ্যৌহু শান্তিহি অন্তরিক্ষ গুম শান্তিহি পৃথিবী শান্তিরাপহ শান্তিহি ঔষধয়ঃ শান্তিহি বনস্পতয়ঃ শান্তির্বিশ্বে দেবাঃ শান্তির্ব্রহ্ম শান্তিহি সর্বগুম শান্তিহি শান্তিরেব শান্তিহি সামা শান্তিরেধি। এই যে বৈদিক মন্ত্রটি, এ ঋগ্বেদর আসে।

0: শ্রোতা বন্ধু শুনিলে আজির প্রসঙ্গ আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী পুরী আপনার টিউন করেছেন 103.4 FM।
1: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাইঁ 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথস্তরীয় অধিকারীমানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্যে ডাউনলোড করিপারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
0: আকাশবাণী পুরী প্রচার করুছু কেতটি ওড়িয়া কথাচিত্রর গীত। প্রথম গীতটি চক্কা ভৌঁরি কথাচিত্রর গীতটিকু কণ্ঠরে সজাইছন্তি শিল্পী তপু মিশ্রা।

শ্রোতা বন্ধু, আপনার টিউন করছেন 100.4 FM, শুণুছেন হিন্দী কথাচিত্রর গীত আকাশবাণী পুরী কেন্দ্রর। পরবর্তী গীতটি অকেলে হম অকেলে তুম কথাচিত্রর গীতটি যুগলকণ্ঠে সজাইছেন কুমার সানু ও আলকা ইগনিক।

শ্রোতা বন্ধু, কার্যক্রমের শেষ গীতটি শুণন্তু। দিলওয়ালে দুলহনিয়া লে যায়ঙ্গে কথাচিত্রর গীতটি যুগলকণ্ঠে সজ।

হ্যালো হ্যালো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যালো মাইক টেস্টিং, হ্যালো হ্যালো মাইক টেস্টিং, হ্যালো 1 2 3, হ্যালো।